0: হয়েছে বুঝলেন, নেমে গেল নেমে গেল
1: বাতি,
0: সব বাতি নেমে গেল,
1: বাতি তো নিবেই হুজুর,
0: সব বাতি
1: বাতি শেষ হয়ে গেছে হুজুর, এদিকে ভোর হয়ে এসেছে, ভোর হয়ে এসেছে হুজুর, এক্ষুনি সূর্য উঠবে,
0: সূর্য উঠবে
1: আগে হুজুর, আচ্ছা আমি চাওলার পদ্মাগুলো শুরু করি।

0: তুফান ডাকছে।
1: আপনি পারবেন না হইছে, আপনি পারবেন না।
0: আমার শোয়ারের পোশাক
1: আপনি পারবেন না হইছে,
0: আমার চাবুক

কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে, নেনা তুই কলমা পড়ে মিছে তুই একা একা, কেন যে আছিস ঘরে নবীজির ভরসা রেখে।